0: রিমিক্স গার্ল নিপা চ্যানেলের এই গানটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনার ফিলিংস জানার জন্য আমি অপেক্ষা করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
1: ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, হিন্দি সং অন ইস্টে টিউন।